শ্রোতন্ধ সকাল আটটার শুনিপারিবে সমাচার প্রভাত এবং পরে পরে আটটা বাজি পনের মিনিটে মর্নিং নিউজ রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি সকাল আটটা বাজি তিরিশ মিনিটে সুগম সঙ্গীত কার্যক্রম কণ্ঠশিল্পী লোপিতা মিশ্র এবং দেবাশিষ মহাপাত্র সকাল আটটা বাজি পঁয়তাল্লিশ মিনিটে বণপাহাড়র গীত কার্যক্রমের কিষান গীত পরিবেশন করেছেন রমেশ কিষান এবং সাথী মানে।

শ্রোতাদের প্রচার কল সুগম সঙ্গীত কার্যক্রম শিল্পী লুপিতা মিশ্র এবং দেবাশিষ মহাপাত্র গীত রচনা করে কল্পতরু বল। শ্রোতাবন্ধু আপনার টিউন করছেন 102.6 FM আকাশবাণী রাউরকেলা কেন্দ্রক। উপভোক্তা পাখে পঞ্চবা সবুঠ সুলভ এবং সহজ মাধ্যম হচ্ছে আকাশবাণী। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রে বিজ্ঞাপন বুকিং ডায়াল করন্তু এই টেলিফোন নম্বর কু 8249809672। টেলিফোন নম্বরটি আউথরে কয়ে রাখুছু 8249809672। শ্রোতা মানে আমাকে শুণুচার আকাশবাণী রাউরকেলা কেন্দ্রর আমার কার্যক্রম প্রচার করা যাচ্ছে FM ব্যান্ডে 102.6 MHz যোগে। আরম্ভ করুছু বন পাহাড়ের গীত কার্যক্রমে কিষান গীত পরিবেশন করেছেন রমেশ কিষান এবং সাথী মানে।

নীরজ শ্রীধর এবং সুনিধি চৌহানঙ্ক কণ্ঠরে এথর শুণবা সিনে সঙ্গীত কার্যক্রমর পরবর্তী গীত। কুমারঙ্ক রচনা, সঙ্গীত দেইছন্তি সচিন গুপ্তা, কথাচিত্র জো হম চাহে।

শ্রোতবন্ধু, সিনে সঙ্গীত কার্যক্রমের শেষ গীত উদিত নারায়ণ এবং অনুরাধা পোড়ওয়ালঙ্ক মৃত কণ্ঠে সমীরক রচনা, সঙ্গীত সঞ্জীব দর্শন, কথাচিত্র আশিক।

শ্রোতা বন্ধু, সন্ধ্যা ছটা দশ মিনিট শুনেপারে সম্বলপুরী গীত, ছটা বাজে তিরিশ মিনিট উজ্জ্বল আম দেশ রিলে করে প্রসার করব আকাশবাণী কটক কেন্দ্র। সতেরো বাজি পঁচিশ মিনিট জেলা হালচাল নয়াগড় জেলার খবর জাঁপারে, সাতটা বাজে তিরিশ মিনিট ক্ষেত খমার, রাতে আঠটায় শুণবে হিন্দি চলচ্চিত্রর গীত সিনে সঙ্গীত কার্যক্রমের, নটা বাজি পনেরো মিনিট বিবিধ ভারতী কার্যক্রম, দশটায় শুণবে ওড়িয়া আলবম গীত, দশটা বাজি তিরিশ মিনিট শাস্ত্রীয় সঙ্গীতের সেহনাই বাদন শিল্পী উস্তাদ বিসমিল্লা খান এবং সাথী মানে। শ্রোতা বন্ধু, এ চলিত অধিবেশনর কার্যক্রমর সূচনা। এথর আসন্তু জানি নেবা আগামীকাল গুরুবার কার্যক্রমর সূচনা। আসন্তকাল সকাল ছটা পাঁচ মিনিট ভক্তি সঙ্গীতর কার্যক্রম বন্দনা, ছটা বাজি পঁয়ত্রিশ মিনিট শ্রীরামচরিত মানসর শহে সতাবনতম ভাগ শুণবে, সাতটা বাজি দশ মিনিট আমর স্বাস্থ্য রিলে করে প্রসার করব আকাশবাণী কটক কেন্দ্র, সাতটা বাজি পঁচিশ মিনিট ঝুম তানানা এতে শুণিপারে ওড়িয়া আলবম গীত, আটটা বাজি তিরিশ মিনিট সুগম সঙ্গীত, আঠটা বাজি পঁয়চাশ মিনিট বণপাহাড়র গীতরে খড়িয়া গীত পরিবেশন করবে সুজাতা ডুংডুং এবং সাথী মানে। আসন্তকাল সকাল নটা এগারোটা বারোটা বাজি তিরিশ মিনিট ও অপরাহ্ন দুইটা পঁয়চাশ মিনিট বিবিধ ভারতী কার্যক্রম শুণিপারে, দিন দশটার আম গীত এতে শুণবে ওড়িয়া চলচ্চিত্রর গীত, দিন বারোটায় এনসিইআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম উমঙ্গর বারশহ চৌরাশিতম ভাগ শুণিপারে, ভক্তি সঙ্গীতর কার্যক্রম আরতি আসন্তকাল সন্ধ্যা পাঁচটার, পাঁচটা বাজি তিরিশ মিনিট ওড়িয়া ভক্তি গীত, ছটা বাজি তিরিশ মিনিট বিকাশ মন্ত্র রিলে করে প্রসার করব আকাশবাণী কটক কেন্দ্র, সাতটা বাজি পঁচিশ মিনিট।

0: ଉନ୍ନତ ଶିକ୍ଷା ପଦ୍ଧତି ଯୁବପିଢ଼ିଙ୍କ ମଧ୍ୟରେ ଦାୟିତ୍ୱବୋଧ ଓ ନାଗରିକ ଭାବନା ଜାଗ୍ରତ କରିଥାଏ, କହିଲେ ରାଜ୍ୟପାଳ। ପୁରୀରୁ କୋରାପୁଟକୁ ଖୁବ୍ ଶୀଘ୍ର ଚଳାଚଳ କରିବ ନୂତନ ଏକ୍ସପ୍ରେସ୍ ଟ୍ରେନ୍ ଏବଂ ସିବିଏସ୍ଇ ଦ୍ୱାଦଶ ଶ୍ରେଣୀ ପରୀକ୍ଷାରେ ଉତ୍ତୀର୍ଣ୍ଣ ହେଲେ 85%ରୁ ଉର୍ଦ୍ଧ୍ୱ ଛାତ୍ରଛାତ୍ରୀ। ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦିଙ୍କ ଅଧ୍ୟକ୍ଷତାରେ ଅନୁଷ୍ଠିତ ଆର୍ଥିକ ବ୍ୟାପାର ସଂକ୍ରାନ୍ତ କେନ୍ଦ୍ର କ୍ୟାବିନେଟ୍ ବୈଠକରେ 2026-27 ବିପଣନ ଋତୁ ପାଇଁ 14 ଖରିଫ ଫସଲର ସର୍ବନିମ୍ନ ସହାୟକ ମୂଲ୍ୟ ବୃଦ୍ଧି ପାଇଁ ନିଷ୍ପତ୍ତି ନିଆଯାଇଛି। ଏ ସମ୍ପର୍କରେ ସୂଚନା ଦେଇ କେନ୍ଦ୍ର ସୂଚନା ଓ ପ୍ରସାରଣ ମନ୍ତ୍ରୀ ଅଶ୍ୱିନୀ ବୈଷ୍ଣବ କହିଛନ୍ତି, ଖରିଫ ଋତୁରେ ଚାଷୀମାନଙ୍କଠାରୁ 824 ଲକ୍ଷ ମେଟ୍ରିକ୍ ଟନ୍ ଫସଲ କିଣାଯିବ। ନିଷ୍ପତ୍ତି ଅନୁସାରେ ସୂର୍ଯ୍ୟମୁଖୀ ମଞ୍ଜି ପାଇଁ ସର୍ବାଧିକ ସହାୟକ ମୂଲ୍ୟ କ୍ୱିଣ୍ଟାଲ ପିଛା 622 ଟଙ୍କାକୁ ବୃଦ୍ଧି କରାଯାଇଛି। ଏହାସହ କପା, ଗ୍ରେଡ୍ ଏ ଧାନ, ଜଅ, ବାଜରା, ହରଡ଼ ରାଲିର ମଧ୍ୟ ସର୍ବନିମ୍ନ ସହାୟକ ମୂଲ୍ୟ ବୃଦ୍ଧି ପାଇଛି।
1: खरीफ के लिए जो फैसला लिया गया उसमें जितने भी खरीफ के क्रॉप्स हैं उन सब में कॉस्ट प्लस 50% या 50 से अधिक टोटल 2,60,000 करोड़ रुपए किसानों को पे आउट जाएगा इस पूरे फैसले से। और इस साल का एनुअल खरीफ प्रोक्योरमेंट होगा 824 लाख मेट्रिक टन LMT।
0: ଭୂପୃଷ୍ଠ କୋଇଲା ଏବଂ ଲିଗ୍ନାଇଟ୍ ଗ୍ୟାସିଫିକେସନ୍ ପ୍ରକଳ୍ପକୁ ପ୍ରୋତ୍ସାହନ ଦେବା ଲକ୍ଷ୍ୟରେ କ୍ୟାବିନେଟ୍ 37,500 କୋଟି ଟଙ୍କାର ଏକ ଯୋଜନାକୁ ଅନୁମୋଦନ କରିଛନ୍ତି। ଯୋଜନା ଅନ୍ତର୍ଗତ ପ୍ରାୟ 75 ନିୟୁତ ଟନ୍ କୋଇଲା ଏବଂ ଲିଗ୍ନାଇଟ୍ ଗ୍ୟାସିଫିକେସନ୍ କରାଯିବାର ଲକ୍ଷ୍ୟ ରଖାଯାଇଛି। ଏଥିପାଇଁ 3,00,000 କୋଟି ଟଙ୍କା ନିବେଶ ହେବାର ଆଶା କରାଯାଉଛି। ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦି ତାଙ୍କ ଗସ୍ତ ସମୟରେ ସ୍ୱତନ୍ତ୍ର ସୁରକ୍ଷା ଗୋଷ୍ଠୀ SPG ପ୍ରୋଟୋକଲ୍ ଅଧୀନରେ ସମସ୍ତ ଅତ୍ୟାବଶ୍ୟକ ସୁରକ୍ଷା ବ୍ୟବସ୍ଥାରେ ବ୍ୟବହୃତ ଯାନବାହନ ସଂଖ୍ୟା ହ୍ରାସ କରିଛନ୍ତି। ପଶ୍ଚିମ ଏସିଆ ଯୁଦ୍ଧଜନିତ ପରିସ୍ଥିତି ଯୋଗୁଁ ପେଟ୍ରୋଲିୟମ୍ ଜାତ ଇନ୍ଧନ ଉପରେ ନିର୍ଭରଶୀଳତା ହ୍ରାସ ଏବଂ ପରିବେଶ ଅନୁକୂଳ ବିକଳ୍ପ ଆପଣାଇବା ପାଇଁ 7-ସୂତ୍ରୀ ବ୍ୟବସ୍ଥା କାର୍ଯ୍ୟକାରୀ କରିବା ଲାଗି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଜନସାଧାରଣଙ୍କୁ ଆହ୍ୱାନ ଦେଇଥିଲେ। ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କ ସୁରକ୍ଷା ବ୍ୟବସ୍ଥାରେ ଇଲେକ୍ଟ୍ରିକ୍ ଚାଳିତ ଯାନବାହନର ବ୍ୟବହାର କରିବା ଲାଗି ଶ୍ରୀ ମୋଦି ଅଧିକାରୀମାନଙ୍କୁ ନିର୍ଦ୍ଦେଶ ଦେଇଛନ୍ତି। ସ୍ୱରାଷ୍ଟ୍ରମନ୍ତ୍ରୀ ଅମିତ ଶାହା ମଧ୍ୟ ସୁରକ୍ଷା ବ୍ୟବସ୍ଥାରେ ଯାନବାହନ ସଂଖ୍ୟା 50%କୁ ହ୍ରାସ କରିଛନ୍ତି। ରାଜ୍ୟପାଳ ଡକ୍ଟର ହରିବାବୁ କମ୍ମପଟ୍ଟି ଏବଂ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମୋହନ ଚରଣ ମାଝୀ ମଧ୍ୟ ବ୍ୟକ୍ତିଗତ ସୁରକ୍ଷା ପାଇଁ ଥିବା ଗାଡ଼ି ସଂଖ୍ୟା ହ୍ରାସ କରିଛନ୍ତି। ଏଥିସହ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଦେଇଥିବା ଆହ୍ୱାନକୁ ଗୁରୁତ୍ୱ ଦେଇ ବ୍ୟକ୍ତିଗତ ଗାଡ଼ିର ବ୍ୟବହାର କମ୍ କରିବା ସହିତ ଅଧିକ ମାତ୍ରାରେ ସର୍ବସାଧାରଣ ପରିବହନ ବ୍ୟବହାର କରିବାକୁ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ରାଜ୍ୟବାସୀଙ୍କୁ ନିବେଦନ କରିଛନ୍ତି। ଆବଶ୍ୟକସ୍ଥଳେ ଗାଡ଼ିର ଅନାବଶ୍ୟକ ବ୍ୟବହାର, ସୁନା କିଣିବା, ବିଦେଶ ଗସ୍ତ କମ୍ କରିବାକୁ ଶ୍ରୀ ମାଝୀ ପରାମର୍ଶ ଦେଇଛନ୍ତି। 2036 ସୁଦ୍ଧା ବିକଶିତ ଓଡ଼ିଶା ଗଠନ ପାଇଁ ଶିକ୍ଷା ପଦ୍ଧତିରେ ବ୍ୟାପକ ପରିବର୍ତ୍ତନ ନିତାନ୍ତ ଜରୁରୀ ବୋଲି ରାଜ୍ୟପାଳ ଡକ୍ଟର ହରିବାବୁ କମ୍ମପଟ୍ଟି କହିଛନ୍ତି। ଭୁବନେଶ୍ୱରଠାରେ ଶିକ୍ଷା ଉତ୍କର୍ଷ ସମ୍ମିଳନୀ 2026ରେ ଯୋଗଦେଇ ରାଜ୍ୟପାଳ କହିଛନ୍ତି, ଜାତୀୟ ଶିକ୍ଷାନୀତି 2020 ଅଧୀନରେ ରାଜ୍ୟ ସରକାର ଶିକ୍ଷା କ୍ଷେତ୍ରରେ ବିଭିନ୍ନ ପଦକ୍ଷେପ ଗ୍ରହଣ କରୁଛନ୍ତି। ପଞ୍ଚସଖା ଶିକ୍ଷା ସେତୁ ଯୋଜନା, ଗୋଦାବରୀଶ ମିଶ୍ର ଆଦର୍ଶ ବିଦ୍ୟାଳୟ ରାଜ୍ୟରେ ଶିକ୍ଷାର ଭିତ୍ତିଭୂମିକୁ ସୁଦୃଢ଼ କରୁଛି। ଶିକ୍ଷା କେବଳ ଶାସନର ସ୍ତର ନୁହେଁ, ଏହା ରାଷ୍ଟ୍ର ଗଠନର ମୂଳଦୁଆ ବୋଲି ରାଜ୍ୟପାଳ କହିଛନ୍ତି। ଉପଯୁକ୍ତ ଶିକ୍ଷା ପଦ୍ଧତି ଯୁବପିଢ଼ିଙ୍କ ମଧ୍ୟରେ ନୂତନ ଚିନ୍ତାଧାରା, ଦାୟିତ୍ୱବୋଧ, ନାଗରିକ ଭାବନା ଜାଗ୍ରତ କରିଥାଏ। ଏହା ଦାରିଦ୍ର୍ୟ, ଅସମାନତା, ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସଚେତନତା ଏବଂ ସୁଯୋଗ ପାଇଁ ନୂତନ ପଥ ପ୍ରଶସ୍ତ କରିବ। ଚଳିତ ଦଶନ୍ଧି ଜନସାଧାରଣଙ୍କ ସୃଜନଶୀଳତା, ଜ୍ଞାନ ଶିକ୍ଷାର ଗୁଣବତ୍ତାର ଯୁଗ ବୋଲି ରାଜ୍ୟପାଳ କହିଛନ୍ତି। ଏହି ଅବସରରେ ଶ୍ରୀ କମ୍ମପଟ୍ଟି ରାଜ୍ୟବାସୀଙ୍କୁ ଇନ୍ଧନ ସଞ୍ଚୟ କରି ସରକାରଙ୍କୁ ସହଯୋଗ କରିବାକୁ ଆହ୍ୱାନ ଦେଇଛନ୍ତି। ପୁରୀରୁ କୋରାପୁଟକୁ ଖୁବ୍ ଶୀଘ୍ର ଏକ ନୂଆ ଏକ୍ସପ୍ରେସ୍ ଟ୍ରେନ୍ ଚଳାଚଳ କରିବ। ଟ୍ରେନ୍ଟି ପୁରୀରୁ ସମ୍ବଲପୁର ଦେଇ କୋରାପୁଟ ଯିବ। ସୋମବାର, ଗୁରୁବାର ଓ ଶନିବାର ଚାଲିବାକୁ ଥିବା ଏହି ଟ୍ରେନ୍ 19 ଷ୍ଟେସନରେ ରହିବ। ଏହି ନୂତନ ଟ୍ରେନ୍ ଚଳାଚଳ ପାଇଁ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମୋହନ ଚରଣ ମାଝୀ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦି ଓ ରେଳମନ୍ତ୍ରୀ ଅଶ୍ୱିନୀ ବୈଷ୍ଣବଙ୍କୁ ଧନ୍ୟବାଦ ଜଣାଇଛନ୍ତି। ଟ୍ରେନ୍ ଚଳାଚଳ ଯୋଗୁଁ ପୂର୍ବ, ପଶ୍ଚିମ ଓ ଦକ୍ଷିଣ ଓଡ଼ିଶାର ରେଳ ଯୋଗାଯୋଗ ବ୍ୟବସ୍ଥା ସୁଦୃଢ଼ ହେବ ଏବଂ କୋରାପୁଟ ଓ ସମ୍ବଲପୁର ଅଞ୍ଚଳରୁ ଅଧିକ ତୀର୍ଥଯାତ୍ରୀ ପୁରୀକୁ ଆସିପାରିବେ ବୋଲି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ କହିଛନ୍ତି। ଆପଣମାନେ ଆଞ୍ଚଳିକ ସମ୍ବାଦ ଶୁଣୁଛନ୍ତି, ଆକାଶବାଣୀ କଟକ କେନ୍ଦ୍ର। କେନ୍ଦ୍ରୀୟ ମାଧ୍ୟମିକ ଶିକ୍ଷା ପରିଷଦ ସିବିଏସ୍ଇ ଦ୍ୱାରା ପରିଚାଳିତ ଚଳିତ ବର୍ଷର ଦ୍ୱାଦଶ ଶ୍ରେଣୀ ପରୀକ୍ଷା ଫଳ ଆଜି ପ୍ରକାଶ ପାଇଛି। ପରୀକ୍ଷାରେ 85%ରୁ ଉର୍ଦ୍ଧ୍ୱ ଛାତ୍ରଛାତ୍ରୀ ଉତ୍ତୀର୍ଣ୍ଣ ହୋଇଛନ୍ତି। ସେଥିରୁ 88%ରୁ ଉର୍ଦ୍ଧ୍ୱ ଛାତ୍ରୀ କୃତକାର୍ଯ୍ୟ ହୋଇଥିବା ବେଳେ 85%ରୁ ଉର୍ଦ୍ଧ୍ୱ ଛାତ୍ର ଉତ୍ତୀର୍ଣ୍ଣ ହୋଇଛନ୍ତି। results.cbse.nic.in ରେ ପରୀକ୍ଷା ଫଳ ଉପଲବ୍ଧ ହେଉଛି। ছাত্রছাত্রী মানে ডিজি লকর ও উমঙ্গ আপ জরিয়া মধ্যে পরীক্ষা ফল জাঁপারে। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি উত্তীর্ণ হয়ে ছাত্রছাত্রী মানুষ শুভেচ্ছা জনাইছেন। পরীক্ষা ফল নির্বিশেষে ছাত্রছাত্রী মানে দৃঢ় আত্মবিশ্বাসের সহ প্রতিটি আহ্বান সামনা করে আগুক বড়া মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছেন। প্রতিভাবান যুবপিঢ়ি হি সমৃদ্ধ ওড়িশার সারথী হবে বলে শ্রী মাঝি কহেন। ওড়িশা উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ সিএচএসসি দ্বারা পরিচালিত যুক্ত দুই পরীক্ষা ফল আসন্তা সপ্তাহে প্রকাশ পাইব বলে পরিষদ পক্ষের সূচনা দিয়েছে। চলিত বর্ষ গোটিয়ে দিনে কলা বিজ্ঞান বাণিজ্য ও ধন্দামূলক পাঠ্যক্রম পরীক্ষা ফল প্রকাশ পাইব। বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা মন্ত্রী কৃষ্ণচন্দ্র পাত্র বেঙ্গালুরুস্থিত ইউআর রাও স্যাটেলাইট সেন্টার এবং ইসরো স্যাটেলাইট ইন্টিগ্রেশন অ্যান্ড এস্টাব্লিশমেন্ট পরিসরকু বুলি দেখিছেন। মন্ত্রী ইসরোর বৈজ্ঞানিক অধিকারী সহ ওড়িশার বিপর্যয় পরিচালনা খাদ্য সুরক্ষা তদারক এবং প্রাকৃতিক সম্পদর স্থিতাবস্থার মানচিত্র প্রস্তুতি ক্ষেত্রে উপগ্রহ তথ্য প্রদান সম্পর্কে আলোচনা করে। মন্ত্রী এই সময় ভবিষ্যতের যোগাযোগ ব্যবস্থা নাভিগেশন স্যাটেলাইট গুলির জটিল সংযোগীকরণ তথা নিরীক্ষণ প্রক্রিয়া সম্পর্কে অবগত হয়েছে। ওড়িশা মাধ্যমিক শিক্ষা পরিষদ দ্বারা পরিচালিত ওড়িশা শিক্ষক যোগ্যতা পরীক্ষা ওটিইটি আসন্তা মাস 21 তারিখে অনুষ্ঠিত হব। সকাল 9টার 11:30 পর্যন্ত প্রথম পত্র এবং অপরাহ্ন 2টার 4:30 পর্যন্ত দ্বিতীয় পত্র পরীক্ষা হব। পরীক্ষা পাই আসন্তা মাস 9 তারিখর বোর্ড ওয়েবসাইট bscodisha.nic.in পরীক্ষার্থী মানে ডাউনলোড করিবা পাই বোর্ড পক্ষ বিজ্ঞপ্তি জারি করা যাইছি। কেন্দুঝরের জিলাস্তরীয় মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা কার্যক্রম অনুষ্ঠিত হয়ে যাই। উপমুখ্যমন্ত্রী প্রভাতী পরিডা মুখ্য অতিথি ভাবে যোগদে কিন্তু এই বিবাহ কার্যক্রম নারী সশক্তিকরণ ও সামাজিক সুরক্ষাকে অধিক শক্তিশালী করবার অধিক সহায়ক হব। যোজনা অনুসারে প্রত্যেক কন্যা ব্যাঙ্ক খাতার 45,000 টাকা জমা করা সহ 60,000 টাকা ব্যয়ের এই বিবাহ সম্পন্ন করা। সুবর্ণপুর জেলার গ্রামীণ বিকাশ ও পঞ্চায়েতরাজ ব্যবস্থা সুদৃঢ় করা লক্ষ্যের নূতন জেলা পঞ্চায়েত সাধন কেন্দ্রকু পঞ্চায়েতরাজ ও পানীয় জল মন্ত্রী রবি নারায়ণ নায়ক উদ্ঘাটন করেছেন। 2 কোটির ঊর্ধ্ব টঙ্কা ব্যয় অটকলের নির্মাণ করা এই কেন্দ্র পঞ্চায়েত স্তরের উন্নতিমূলক কার্যক্রমের সঠিক রূপায়ণ সহ লোকমানঙ্কু সরকারি যোজনা সম্পর্কে সূচনা ও প্রশিক্ষণ প্রদান করিব। দেবগড় জিলাপাঙ্ক বিকাশ ভবন সম্মিলনী কক্ষে বেটি বচাও বেটি পড়াও জিলাস্তরীয় সমন্বয় সমীক্ষা বৈঠক জিলাপাল কবীন্দ্র কুমার সাহুঙ্ অধ্যক্ষতায় অনুষ্ঠিত হয়ে যাই। বাড়িকা সুরক্ষা সেমান সশক্ত করা জেলা শিশু সুরক্ষা ইউনিট কার্যকর উপরে জিলাপাল গুরুত্বারোপ করেছেন। গঞ্জাম জেলা পরিষদ সম্মিলনী কক্ষে জিলাস্তরীয় প্রাকৃতিক বিপর্যয় কমিটির প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়ে যাই। নদী বন্ধ সমুদ্র তট সুদৃঢ়ীকরণ বন্যা সময়ের তলিয়া অঞ্চলের লোককে সুরক্ষিত স্থানান্তরণ ব্যবস্থা জল নিষ্কাশন পানীয় জল ব্যবস্থা আদি বিষয়ে আলোচনা করা। দেবগড় জেলা পরিষদ সম্মিলনী কক্ষে জেলা পরিষদর 10ম বৈঠক অনুষ্ঠিত হয়ে যাই। বৈঠকের বিধায়ক জিলাপাল জেলা পরিষদ উপাধ্যক্ষ প্রমুখ যোগদে জেলার সামগ্রিক বিকাশ প্রক্রিয়া ত্বরান্বিত করা উপরে গুরুত্বারোপ করে। এথিসহ বিভিন্ন যোজনার কার্যান্বয়ন সম্পর্কে আলোচনা হয়েছিল। রায়গড়া ব্লক সদ্ভাবনা সভাগৃহ পরিসরের ব্লকস্তরীয় জনশুনানী শিবির অনুষ্ঠিত হয়ে যাই। অতিরিক্ত জিলাপাল বিভিন্ন অভিযোগর শুনানি করে তুরন্ত সমাধান করা বিভাগীয় অধিকারী নির্দেশ দিয়েছে। নয়াগড় জেলা প্রশাসন পক্ষ সর্দার বল্লভ ভাই পটেল 150তম জয়ন্তী উৎসব পালন অবসরের নয়াগড়ে সাইক্লোথন ও মারাথন র্যালি আয়োজন করা। জেলা স্টাডিয়াম মারাথন আরম্ভ হয়ে নয়াগড় স্বয়ংশাসিত মহাবিদ্যালয় পর্যন্ত যাই। কার্যক্রমের 200 অধিক যুবক যুবতী অংশগ্রহণ করে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপ ঘনীভূত হবার সম্ভাবনা রয়েছে। ভুবনেশ্বর আঞ্চলিক পাণিপাগ বিজ্ঞান কেন্দ্রর সূচনা অনুসারে কালবৈশাখী জনিত বর্ষা যোগ রাজ্যের তাপমাত্রা হ্রাস পাইছে। আসন্তা 24 ঘণ্টা মধ্যে বজ্রপাত সহ বর্ষা হওয়া নিয়ে প্রায় 24টি জেলাকে পাণিপাগ কেন্দ্র পক্ষর সতর্ক সূচনা জারি করা। কেন্দ্র ক্যাবিনেট্রে 14টি খরিফ ফসলর সর্বনিম্ন সহায়ক মূল্য বৃদ্ধি পাই নিষ্পত্তি। উপযুক্ত শিক্ষা পদ্ধতি যুবপিঢ়ি মধ্যে দায়িত্ববোধ ও নাগরিক ভাবনা জাগ্রত করে কহিলে রাজ্যপাল। এবং সিবিএসই দ্বাদশ শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ হলে 85% ঊর্ধ্ব ছাত্রছাত্রী। আঞ্চলিক সংবাদ আজ এতকি।
2: ଆକାଶବାଣୀ କଟକ। ଶୁଣନ୍ତୁ ଆଜିର ପ୍ରସଙ୍ଗ।
3: ଆଜିର ପ୍ରସଙ୍ଗ, ବୈଶ୍ୱିକ ଆହ୍ୱାନର ମୁକାବିଲା ପାଇଁ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କ ଆହ୍ୱାନ। ଆଲେଖ୍ୟ ଆଞ୍ଚଳିକ ସମ୍ବାଦ ବିଭାଗ, ଉପସ୍ଥାପନାରେ ମୁଁ ଜିତେନ୍ଦ୍ର କୁମାର ନାୟକ। ସାମ୍ପ୍ରତିକ ବୈଶ୍ୱିକ ପରିସ୍ଥିତିରେ କେତେକ ଦେଶ ପକ୍ଷରୁ ସରକାରୀ ଖର୍ଚ୍ଚ ହ୍ରାସ କରିବା, ଯାତାୟତକୁ ସୀମିତ ରଖିବା ଏବଂ ଶକ୍ତି ସଂରକ୍ଷଣକୁ ପ୍ରୋତ୍ସାହନ ପ୍ରଦାନ ଲକ୍ଷ୍ୟରେ ବିଭିନ୍ନ ପଦକ୍ଷେପ ଗ୍ରହଣ କରାଯାଉଛି। କେତେକ ରାଷ୍ଟ୍ର ଏ କ୍ଷେତ୍ରରେ ବାଧ୍ୟତାମୂଳକ ନିୟମ ଲାଗୁ କରିଛନ୍ତି। ସେହି ରାଷ୍ଟ୍ରଗୁଡ଼ିକ ତୈଳ ସଙ୍କଟର ମୁକାବିଲା ଲାଗି ଇନ୍ଧନର ଆବଶ୍ୟକତା ଅନୁଯାୟୀ ଉପଯୋଗ, ଯାତାୟତ ଉପରେ ପ୍ରତିବନ୍ଧକ, ଇନ୍ଧନର ବ୍ୟବହାରର ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ସୀମା ଆଦି ଲାଗୁ କରିଛନ୍ତି। ୟୁରୋପୀୟ ସଂଘ ସମେତ ପ୍ରାୟ 40 ଦେଶ ଜରୁରୀକାଳୀନ ଇନ୍ଧନ ସଂରକ୍ଷଣ ପାଇଁ ପଦକ୍ଷେପ ଗ୍ରହଣ କରିଛନ୍ତି। 18 ଦେଶ ପରିବହନ ହ୍ରାସର ରଣନୀତି ଅବଲମ୍ବନ କରିଛନ୍ତି। ଇନ୍ଧନ ବ୍ୟବହାର ପାଇଁ ସୀମା ନିର୍ଦ୍ଧାରଣ କରାଯିବା ସହ ଦୈନିକ ବାହନ ଚଳାଚଳକୁ ନିୟନ୍ତ୍ରଣ କରିବା, ଗଣପରିବହନକୁ ପ୍ରୋତ୍ସାହନ ଦେବା, ବୈଦ୍ୟୁତିକ ଯାନ ବ୍ୟବହାରକୁ ତ୍ୱରାନ୍ୱିତ କରିବା ଆଦି ପଦକ୍ଷେପ ଗ୍ରହଣ କରିଛନ୍ତି। 13 ଦେଶ ଘରୁ କାମ କରିବାର ବ୍ୟବସ୍ଥା କିମ୍ବା ଦୂରରୁ ଥାଇ କାମ କରିବାର ନିୟମ ଲାଗୁ କରିଛନ୍ତି। ସାର୍ବଜନୀନ କ୍ଷେତ୍ରରେ ଏହି ବ୍ୟବସ୍ଥା ବିଶେଷ କରି କାର୍ଯ୍ୟକାରୀ କରାଯାଇଛି। 35 ଅଧିକ ଦେଶ ଶକ୍ତି ସଂରକ୍ଷଣ କ୍ଷେତ୍ରରେ ଜନସଚେତନତା ବୃଦ୍ଧି, ଇନ୍ଧନ ସୀମା ନିର୍ଦ୍ଧାରଣ, ସରକାରୀ ଯାତ୍ରା କଟକଣା ଏବଂ ସାର୍ବଜନୀନ ସ୍ତରରେ ବ୍ୟବସ୍ଥିତ ଢଙ୍ଗରେ ଇନ୍ଧନ ବ୍ୟବହାରକୁ ପ୍ରୋତ୍ସାହନ ସଂକ୍ରାନ୍ତ ପଦକ୍ଷେପ ଗ୍ରହଣ କରିଛନ୍ତି। ରନ୍ଧନ ପାଇଁ ଆବଶ୍ୟକ ତେଲ, ଏଲ୍ପିଜି ବ୍ୟବହାର ହ୍ରାସ କରିବା ଲାଗି 3 ଦେଶ ସିଧାସଳଖ ପଦକ୍ଷେପ ଗ୍ରହଣ କରିଛନ୍ତି। ଇନ୍ଧନର ଯୁକ୍ତିସଙ୍ଗତ ବ୍ୟବହାର, ଗ୍ୟାସ୍ ସିଲିଣ୍ଡରକୁ ଅର୍ଦ୍ଧେକ ପୂରଣ କରିବା ଏବଂ ବିକଳ୍ପ ଭାବେ ବୈଦ୍ୟୁତିକ ବା ପିଏମ୍ଜି ଇନ୍ଧନ ଉପଯୋଗ କରିବା ଲାଗି ବିଭିନ୍ନ ରାଷ୍ଟ୍ର ପକ୍ଷରୁ ସାର୍ବଜନୀନ ସ୍ତରରେ ପଦକ୍ଷେପ ନିଆଯାଇଛି। କେତେକ ରାଷ୍ଟ୍ର ପ୍ରଶାସନିକ ସେବା କର୍ମଚାରୀଙ୍କ ପାଇଁ ଘରୁ କାମ କରିବା କିମ୍ବା କାର୍ଯ୍ୟାଳୟଠାରୁ ଦୂରରେ ରହି କାମ କରିବାର ବ୍ୟବସ୍ଥାକୁ କାର୍ଯ୍ୟକାରୀ କରିଛନ୍ତି। ଘରୋଇ କ୍ଷେତ୍ରଗୁଡ଼ିକ ପାଇଁ ଦୈନିକ କାର୍ଯ୍ୟାଳୟକୁ ନ ଆସିବାର ବ୍ୟବସ୍ଥାକୁ ପ୍ରୋତ୍ସାହନ ପ୍ରଦାନ କରାଯାଉଛି। ପାକିସ୍ତାନରେ ସପ୍ତାହକୁ 4 କାମ କରିବା ଏବଂ ପାଖାପାଖି 50% କ୍ଷେତ୍ରରେ ଘରୁ କାମ କରିବାର ବ୍ୟବସ୍ଥା କରାଯାଇଛି। ଇଣ୍ଡୋନେସିଆରେ ପ୍ରତ୍ୟେକ ଶୁକ୍ରବାର ଘରେ ଥାଇ କାମ କରିବାର ନିୟମ ଲାଗୁ ହୋଇଛି। ଶ୍ରୀଲଙ୍କାରେ ପ୍ରତ୍ୟେକ ବୁଧବାର କାର୍ଯ୍ୟାଳୟଗୁଡ଼ିକୁ ବନ୍ଦ ରଖାଯାଇଛି। କୋରିଆ, କାମ୍ବୋଡ଼ିଆ, ଲାଓପିଡ଼ିଆର, ମାଲେସିଆ, ଫିଲିପାଇନ୍ସ, ଥାଇଲାଣ୍ଡ, ଭିଏତନାମ, ପେରୁ ଏବଂ ଇଜିପ୍ଟ ଆଦି ଦେଶ ଇନ୍ଧନ ସଞ୍ଚୟ ଲାଗି ନିୟମାବଳୀ ପ୍ରଣୟନ କରିଛନ୍ତି। ବିଦ୍ୟୁତ୍ ସଞ୍ଚୟକୁ ଦୃଷ୍ଟିରେ ରଖି ବାଂଲାଦେଶ, ସିଙ୍ଗାପୁର, କାମ୍ବୋଡ଼ିଆ, ମାଲେସିଆ, ଶ୍ରୀଲଙ୍କା, ଥାଇଲାଣ୍ଡ, ଜୋର୍ଡାନ୍ ଆଦି ଦେଶରେ ଏସି ବ୍ୟବହାରକୁ ହ୍ରାସ କରିବା ପାଇଁ ସଚେତନ କରାଯାଉଛି। ଏଥିପାଇଁ ବିକଳ୍ପ ବ୍ୟବସ୍ଥା ଗ୍ରହଣକୁ ପ୍ରୋତ୍ସାହନ ପ୍ରଦାନ କରାଯାଇଛି। ପାକିସ୍ତାନରେ ବିଦେଶୀ ଯାତ୍ରାକୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ନିଷିଦ୍ଧ କରାଯାଇଥିବା ବେଳେ ଜୋର୍ଡାନ୍ରେ ଆକାଶ ଓ ସଡ଼କ ପଥରେ ସରକାରୀ ଗସ୍ତ ଓ ବିଦେଶ ଯାତ୍ରା ଉପରେ ପ୍ରତିବନ୍ଧକ ଲାଗୁ ହୋଇଛି। ଇଜିପ୍ଟ, ଇଣ୍ଡୋନେସିଆ, ମାଲେସିଆ, କୋରିଆ, ପାନାମା, ତାଞ୍ଜାନିଆ ଆଦି ଦେଶରେ ଅଡ୍ ଇଭିନ୍ ନମ୍ବର ଫର୍ମୁଲାରେ ଯାନବାହନ ବ୍ୟବହାର ସହ ଅନ୍ୟାନ୍ୟ ପରିବହନ ଭିତ୍ତିକ କଟକଣା ଲାଗୁ ହୋଇଛି। ଶ୍ରୀଲଙ୍କାରେ କ୍ୟୁଆର୍ କୋଡ୍ ଆଧାରିତ ଗାଡ଼ିଚାଳନା ନିୟମ ଲାଗୁ କରାଯାଇଥିବା ବେଳେ ଇଣ୍ଡୋନେସିଆରେ ବାୟୋଡିଜେଲ ଏବଂ ବୈଦ୍ୟୁତିକ ଯାନବାହନ ବ୍ୟବହାରକୁ ପ୍ରୋତ୍ସାହନ ପ୍ରଦାନ କରାଯାଉଛି। ଅଷ୍ଟ୍ରେଲିଆ ସମେତ ବିଭିନ୍ନ ଦେଶରେ ବୈଦ୍ୟୁତିକ ଉପକରଣ ବ୍ୟବହାର ହ୍ରାସ ମାଧ୍ୟମରେ ଶକ୍ତି ସଞ୍ଚୟ ପାଇଁ ସାଧାରଣ ଜନତା, ବ୍ୟବସାୟ ପ୍ରତିଷ୍ଠାନ ଏବଂ କାର୍ଯ୍ୟାଳୟଗୁଡ଼ିକୁ ପରାମର୍ଶ ଦିଆଯାଇଛି। ନେଦରଲାଣ୍ଡସରେ ଜାତୀୟ ତୈଳ ସଙ୍କଟ ମୁକାବିଲା ଯୋଜନାର ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟ ଆରମ୍ଭ କରାଯାଇଛି। ଘରୋଇ ଉପଭୋକ୍ତା ଏବଂ ବ୍ୟବସାୟ ପ୍ରତିଷ୍ଠାନଗୁଡ଼ିକୁ ସୌରଶକ୍ତି ବ୍ୟବହାର ତଥା ଲକ୍ଷ୍ୟ ଆଧାରିତ ପ୍ୟାକେଜ୍ କାର୍ଯ୍ୟକାରୀ କରିବା ଲାଗି କୁହାଯାଇଛି। ଫ୍ରାନ୍ସ, ବ୍ରିଟେନ୍, ଚିଲି ଆଦି ଦେଶଗୁଡ଼ିକରେ ବୈଦ୍ୟୁତିକ ଯାନବାହନ ବ୍ୟବହାର ଉପରେ ପ୍ରୋତ୍ସାହନ ପ୍ରଦାନ କରାଯାଇଛି। ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦି ମଧ୍ୟ ଭାରତରେ ଏ ଦିଗରେ ସଂଯମ ହେବାକୁ ଦେଶବାସୀଙ୍କୁ ଆହ୍ୱାନ ଦେଇଛନ୍ତି। ସାମ୍ପ୍ରତିକ ପରିସ୍ଥିତି ତଥା ଭବିଷ୍ୟତ ଆହ୍ୱାନର ମୁକାବିଲା ପାଇଁ ଏଭଳି ପଦକ୍ଷେପ ଗ୍ରହଣ ନିତାନ୍ତ ଜରୁରୀ। ଯୁଦ୍ଧର ଘନଘଟା ମଧ୍ୟରେ ଭବିଷ୍ୟତରେ ଉପୁଜିବାକୁ ଥିବା ତୈଳ ତଥା ପ୍ରାକୃତିକ ଗ୍ୟାସ୍ କ୍ଷେତ୍ରର ସଙ୍କଟକୁ ପ୍ରତିହତ କରି ପରିବର୍ତ୍ତିତ ଜୀବନଶୈଳୀକୁ ଆପଣେଇବାର ଆବଶ୍ୟକତା ପଡ଼ୁଛି। ଏଥିପାଇଁ ଆମେ ସଚେତନ ହେବା ସହ ଦୈନନ୍ଦିନ ଜୀବନରେ ଏହାକୁ କାର୍ଯ୍ୟକାରୀ କରିବାକୁ ପଡ଼ିବ। ମିଳିମିଶି ଏ ଦିଗରେ ପ୍ରୟାସ କରାନଗଲେ ପରିସ୍ଥିତିର ମୁକାବିଲା ସମ୍ଭବ ହେବ ନାହିଁ। ଏଣୁ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କ ନିବେଦନ କୌଣସି ବ୍ୟତିକ୍ରମ କିମ୍ବା ଅତ୍ୟଧିକ ନୁହେଁ, ବରଂ ଭବିଷ୍ୟତ ରୂପରେଖ ପାଇଁ ଏକ ମାର୍ଗଦର୍ଶନ ଭାବରେ ଆପଣାଇବାକୁ ପଡ଼ିବ।
2: ଶେଷ ହେଲା ଆଜିର ପ୍ରସଙ୍ଗ।
4: ଶ୍ରୋତାମାନେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣୁଛନ୍ତି ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର କେନ୍ଦ୍ରରୁ। ପରବର୍ତ୍ତୀ କାର୍ଯ୍ୟକ୍ରମ ସମ୍ବଲପୁରୀ ଆଞ୍ଚଳିକ ସମ୍ବାଦ ଶୁଣିପାରିବେ କିଛି ସମୟ ମଧ୍ୟରେ।

0: মঙ্গলু দাদা, জুহার জুহার।
1: হই হই গুরুবারী, তোমকে ভি জুহার।
0: আউ আমার চাষি ভাই বহিন মানকে ভি জুহার। আউ স্বাগত আমার খেত খমার কার্যক্রম থি।
1: বলে গুরুবারী।
0: হই দাদা।
1: বড়া দিন হেলানো আমি ভেটঘাট হইছিলা যে, বলে কেন আড়ে ছিল যে, মুই আসলা বেলে বৈঠকিন তোমার দেখা দর্শন নাই হউতিলা যে।
0: দাদা, তুমি যেদিন বৈঠকি কে আসুছ সেদিন মুই বি নি আসিছি সিন থরে থরে।
1: হলে শুন তো, এইসব কথা তো হ্যাঁ, বলে কেনতা চাষবাস কাম সব ঠিকঠাক চালিছে?
0: চালিছে দাদা, চালিছে চালিছে। হলে দাদা, তুমি গোটে কথা মনে পকাউছ কি নি যে?
1: কানা কথা কি?
0: ই আমার হ্যাপি বার্থডে নি মনাসু কাই?
1: হ্যাঁ মনাসু তো, বলে কাহার হ্যাপি বার্থডে মনামা যে কহ তো, তোমার আয় কাই?
0: আমার আকাশবাণী দাদা, এটা 90 বছর পূর্তি পরে।
1: ওহো, হেনতা কথা হয় কাই? মানে আউ 10 বরস হেবা বলে 100 বরস হইবা নি কাই?
0: হই হই,
1: বলে 100 বরস পৌঁছি আসুছে ননি কাই?
0: বেলে আমার রেডিওটা গোটে পুরনা সাথী।
1: বিলকুল,
0: যেতেবেলে ই যে আমার দূরদর্শন মানে নিছিলা, সেতেবেলে আমি ই রেডিও মাধ্যমে দূর দূরান্তরর খবর মানে শুনি পারুথিলা।
1: বিলকুল বিলকুল,
0: কি আমার পূর্বপুরুষ মানে বি শুনি পারুথিলে। হেলে ই যে আকাশবাণী নি কহুথিলে কাই?
1: হই,
0: বেলে আমার যেন ভাই বহিন মানে নি জানিথিলে কি অজাই মানে নি জানিথিলে, সেতেবেলে তাঁকে কেনতা লাগুথিলা কহত? রেডিওরে তো তার বি নি লাগুথিলা। আকাশরু কিছু গোটে শব্দ আসুছে যেনটা কি রেডিওটা গ্রহণ করুছে, আর সেটাকে আমি শুনুছু ভাবুথিলে।
1: বিলকুল বিলকুল,
0: নি কাই? আও ইন অনেক প্রকার কার্যক্রম মানে দউথিলা, দুঃখ সুখর যেন সমাচার মানে বি আসুথিলা, কেনে ঝড় তুফান হেলা, কেনে বাত্যা হেলা, কেনে কেতে লোক মরিগলে, সেসবু সেমানে জানি পারুথিলে। আও যেন অলগা কার্যক্রম মানে দউথিলা, যেনটা মনোরঞ্জন হেলা কি যুববাণী হেলা কি সূচনা মূর্ছনা হেলা, এন্তা আহরি অনেক কার্যক্রম মানে সেতেবেলে থিলা।
1: বিলকুল বিলকুল, আর ওই যেন রেডিও মাধ্যম থি, তুমি যেনটা কহিল এইসব খবর মানকে তো আমি পাউথিলা পাউথিলা, আজ ফের পাউছু। আর বিশেষ করে যেন সমাচার পড়বার যেতকি বেলে যেন রেডিও থি আরম্ভ হেলা, তো আমি অনেক জায়গার খবর মানকে পাইলা, দেশ বিদেশর খবর মানকে পাইলা, তার সঙ্গে সঙ্গে যেতেবেলে খেড়কুদর ই যেন সূচনা মানে পাইলা, তো আমার ইনর ফের ভাই বহন মানে সে খেল মানকে খেলবার আউ টিকে উৎসাহর সহিত আরম্ভ করলে। যেনতা কি আমার সুন্দরগড় জেলা ই যেন হকির গোটে গড় হায় বলে কহেসন, ইনু আমার অনেক বড় বড় খেলাড়ি মানে হকি কে নেই করি আগকে বড়লেন, তো সে মানে ফের তো শুনুথিবে কি ই যেন রেডিও মাধ্যম থি খেলাড়ি মানকর কথা মানে আসুছে, আর সে মানে শুনুছন বলে সে মানকর যেন আগ্রহ থিলা খেলর, সে মানে ফের চাহিলে কি মুই যদি খেলুছে বলে মোর খবর ভি দিনে রেডিও থি আইবা। সে বাগে সবু ক্ষেত্রে যেন ভাই বহিন মানে চাষবাসর কার্যক্রম মানে শুনুথিবে, সে মানে ভাবুথিবে কি ই যেন ভাইটা কথাবার্তা হেউছে, সে চাষবাস নিহাতি ভল ভাবে করথিবা, তো মুই ফের ভল চাষ করবি বলে কেনসি না কেনসি আড়ু কেবে না কেবে মুই রেডিও কার্যক্রম থি যোগদান দেই পারবে বলে করে নিহাতি ভাবুথিবে, আর অনেক ভাই বহিন মানকর সে স্বপ্নটা পুরা হইছে।
0: হই দাদা। আউ দাদা, দিন এন্তা থিলা যে রেডিওরে সমাচার দেবার সময় হেবা কি নি, কি আমার যেন চাষবাসর কার্যক্রম মানে দেবার লাগি সময় হেবা বইলে সভে একত্রিত হইকির বসিকিরি এটা শুনুথিলে ন?
1: বিলকুল বিলকুল,
0: গাঁ পড়ারে যদি কাহার রেডিও আছে বইলে সেনে সভে যাইকিরি বসিকির শুনুথিবে, সে মহলটা ভাব তো কেনতা লাগুথিবা যে?
1: আরে নি কহ, তেতেল গছ তলে নিহেলে এই যেন বরগজ তলে বসি করে তুমি যেনটা কহুছ সে দৃশ্যটা মতে এখন ফের দিশুছে না, আর বিশেষ করে যেন গীত গুড়া যেতেবেলে আসুথিলা কি হ্যালো অনুরোধ, সে বাগের কার্যক্রম শুনবার লাগি লোক মানে আমি সবু মিশি করে টাকুথিলা যে এতকি বেলে এই যেন হ্যালো অনুরোধটা আইবা, মানে আমার ইনর ভাই বহন মানে শ্রোতা মানে ফোন করবে, আর সেয়াড়ে কেহি জনে এই যেন ফোনটাকে রিসিভ করবে, কথা হবে দুঃখ সুখ কথা, সে তাকর জায়গার কথা কহবে কি যেনটা পচারাইথিবে সে কথা মানকে কহবে, তার সঙ্গে সঙ্গে নিজের পছন্দর গীত কহবে, আর সে পছন্দর গীত সেখানে বাজবা,
0: আর কাকে ডেডিকেট করুছে বলে কহিদেবে, সেয়াড়ু যদি তোমার নাটা কহিদেলে তোমাকে কেনতা লাগবা কহত?
1: ও সে ভাই

0: ଆଉ ଆମେ ବି ତାଙ୍କର ପାଖେ ଯାଇକରି କଥାବାର୍ତ୍ତା ମାନେ ହେଇଛୁଁ।
1: ହଇଗା ହଇ
0: ତ ଚାଲ ସେ କାଣା କାଣା ସବୁ କହୁଛନ୍ ସେ ବିଷୟରେ ଶୁଣମା।
1: ହଇଗା ହଇ ଶୁଣି ପକାଉ।
2: ଆଜ୍ଞା ଜୁହାର।
3: ଆଜ୍ଞା ଜୁହାର।
2: ଆପଣଙ୍କର ପରିଚୟଟା ଦଉନ।
3: ମୋର ନାମ ହଉଛି ଲିସଲାକରା ଗ୍ରାମଥପା ବେର୍ଣ୍ଣା।
2: ତ ଆଜ୍ଞା ଆପଣ ଏଇ ଯେନ୍ ଚାଷ କରୁଛନ୍, ଏଇଟା କେତେ ବର୍ଷ ହେଲାନ ଚାଷରେ ଲାଗିଛନ୍ଟା?
3: 25 ବର୍ଷରେ ଆରମ୍ଭ କରିଥିଲି ଚାଷ କାମଟା। ହେଇବେଲୁ ବଜାର ହାଟ କରିକି ଯେମିତି ପାଠ ପଢା ସବୁ କରିଲି, ନିଜର ହାତରେ ସବୁ କଲି।
2: ଆଜ୍ଞା ଆମେ ଆସୁଥିଲୁ ବେଲେ ଏଇ ଯେନ୍ ରାସ୍ତାରେ ଯେନ୍ ଝୁଡ଼ୁଙ୍ଗଟା ଲଗେଇଛନ୍, ସେଇଟା କେତେ ଦିନ ହେଲାନ?
3: ହଁ, ଏଇଟା ମାସେ ଖଣ୍ଡେ ହେଇଗଲା, ଆଉ ଗୋଟେ ସପ୍ତାହ ଗଲେ ଫଲ ଆରମ୍ଭ ହେଇଯିବ।
2: ବେଲେ ଏଇ ଯେନ୍ ଖରାଟିଆ ଚାଷ କରୁଛନ୍, ତ ବର୍ଷା ଦିନ ଅପେକ୍ଷା ଖରାଟିଆ ଚାଷରେ ଗଛ ଗିରା ଛୋଟ ଛୋଟ ହେଇଥିସି କି ଟିକେ କେନ୍ତା ହେଇଥିସି?
3: ପାଣି ସଫିସିଏଣ୍ଟ ଥିଲେ ତ ଗଛଟା ଖରାଟିଆ ବି ଭଲ, କିନ୍ତୁ ପାଣି ଅଭାବରେ ଟିକେ ଏଇଟା ହୁଏ। ବର୍ଷା ସିଜନର ପାଣି ପାଇକରି ସେଇଟା ବଢ଼ିଯାଏ ବହୁତ, କିନ୍ତୁ ଖରାଟିଆ ଚାଷ ଯେତେ ଅଛି ନା ବହୁତ ଭଲ, ସେଇଟା ନିୟମିତ ପାଣି ପାଇପାରେ ସେଠି, ଆଉ ବର୍ଷା ଦିନ ସେ ନିଜେ ନିଜେ ବଢ଼ିଯାଏ।
2: ଝୁଙ୍ଗଟା ଲଗାବାର ଆଗରୁ ଜମି କେନ୍ତା କରି ପ୍ରସ୍ତୁତି କଲେ? ଆଉ
3: ହାଲୁକା କରି ମାଟିକୁ ଚାଷ କରିକି ତ ପୁରା ହାଲୁକା କରିଦିଏ, ଆଉ ଘାସ ପତ୍ରଟା ଟିକେ ସଫା କରିକି ସେଟା ମନ୍ଦା ମନ୍ଦା ଦିଆ ହୁଏ। ମନ୍ଦା ଏବେ ତ ଆମର ଯେତେ ହେଉଛି ଆମେ ବି ଦେଖିଲୁ ଚାଷ କରିକି ଯେ ସେ କେମିକାଲ ଗୁଡ଼ା ବହୁତ ନଷ୍ଟ କରୁଛି ଜମିଟା, ବୋଲେ ଆମେ ଏତେ ସେଟା ବାୟୋଟା ବେଶୀ କରି ୟୁଜ୍ କରୁଛୁ। ବାୟୋ ସାର ଯେଉଁଟା ଜିଆ ଖତ ଆଉ ବାୟୋ ଫର୍ଟିଲାଇଜର ଯେ କହୁଛନ୍ତି, ଏବେ ଦୋକାନରେ ବହୁତ ମିଳିଲେ ସେଇଟା ଆଣିକିରି ଦେଉଛୁ। ଆଉ ଔଷଧ ବି ଏବେ ସେ କେମିକାଲଟା ଦିଆ ହୁଏନି, ଖାଲି ବାୟୋଟା ଦିଆ ହେଉଛି।
2: ବେଲେ ଏଛେନ୍ ତ ଆପଣଙ୍କର ଝୁଡ଼ୁଙ୍ଗଟା ଫୁଲ ଫୁଟି ଖୋଜୁଛେ, ହେଲେ ଆପଣ ସେଠି କିଛି ଔଷଧ ସିଞ୍ଚନ କରିଛନ୍ କି?
3: ନାଇଁ, ଏବେ ସୁଦ୍ଧା ସେଠି ଔଷଧ ପତ୍ର କିଛି ଛିଞ୍ଚା ହେଇନି, ଆଉ ଯେତେ ହେଇପାରେ ଟିକେ ଟିକେ ଲାଗିଲେ ଆଉ ସେଠି ଔଷଧ ଦିଆ ହୁଏନି, ଖାଇବାର ଲାଗି ବି ଟିକେ ଅସୁବିଧା ହେଉଛି। ମୁଁ ଔଷଧ ପତ୍ର କହିଲେ ମୁଁ ବହୁତ କମ୍, ବହୁତ ନଷ୍ଟ ହେଇଯିବ ହେଲେ ଯାଇକରି ସେଠି ଦିଆ ହେଉଛି, ଆଉ ଟିକେ ଟିକେ ଲାଗି ନାହିଁ। ବରଂ ସବ୍ଜିଟା ଖରାପ ଦେଖାଯାଉ, ଖାଉ ନ ଖାଉ, କିନ୍ତୁ ଟେଷ୍ଟ ଆସୁ।
2: ଏଇଟା ଭଲ କଥାଟା କହିଲେ ଆପଣଙ୍କ ଲେଖେ। ଯଦି ଅଲଗା ଚାଷୀ ଭାଇ ବହେନ ମାନେ ବି ଏନ୍ତା କଲେ, ଆମକେ ଯେନ୍ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ରୋଗ ସବୁ ହଉଛି ଏଇ ଯେନ୍ ରାସାୟନିକ ସାର ଲାଗି, ସେ ସବୁ ନିହେତା ନାଇଁ କେ?
3: ହଁ ସିନା, ମୁଁ ଯେମିତି ଭାବୁଛି ସେମିତି ସମସ୍ତ ଚାଷୀ ଭାବିଲେ ବହୁତ ବଢ଼ିଆ ହେବ, ସମସ୍ତ ଚାଷୀକୁ ଏମିତି କରିବାର କଥା, କାହିଁକି ବେଶୀ ଆମଦାନୀଟା ଦେଖୁଛନ୍ତି? କି ସମୟ ଆସିବ ଯେ କି ଜମି ଗୁଡ଼ା ପୁରା ବର୍ବାଦ ହେଇଯିବ, ସେଥିପାଇଁ ଜୈବିକ ଖତ ଦିଅନ୍ତୁ, ଜୈବିକ ସାର ଦିଅନ୍ତୁ, ଜୈବିକ ପ୍ରଣାଳୀରେ ପୋକ ମରା ଆଉ କାଣା କାଣା ଅଛି ସବୁଟା ଉପଚାର କରନ୍ତୁ, ସେଇଟା ଭଲ।
2: ତ ଆଜ୍ଞା, ଏଇ ଯେନ୍ ବରବଟିରେ ଆପଣ ରାଞ୍ଜ ତ ନିହା ଦିଅନ୍, ହେଲେ ରାଞ୍ଜ ଦେବାର ଲାଗି ପଡ଼ବା କି ନି ପଡ଼େ?
3: ଏଇଟା ରାଞ୍ଜ ବାଲା ନୁହେଁ, ବୁଦା ବାଲା ହେ, ବୁଦା ଫଲବା, ରଞ୍ଜ ବାଲାଟା ଲୋହ ପକାଟା, ଏଇଟା ତ ବୁଦା ବରବଟିଟା।
2: ତ ଆଜ୍ଞା, ଏଇ ଯେନ୍ ବରବଟିଟା କେତେ ମଞ୍ଜି ଲଗେଇଥିଲେ?
3: ଯେଉଁଟା ବାହାରିବ ନ ବାହାରିବ କହିକରି ଗୋଟେ ଦୁଇଟା ତିନିଟା ମଞ୍ଜି ଆମେ ଗୋଟେ ଗୋଟେ ମନ୍ଦାଠି ଲଗେଇଥିଲୁ।
2: ତ ଏଇଟା କେତେ କେତେ ଦୂରତାରେ ଲଗେଇଛନ୍?
3: ହଁ, ଏଇଟା ଲାଇନ ବାଇ ଲାଇନ 2 ଫୁଟ ଆଉ 1.5 ଫୁଟ ଦୂରତାରେ ଲଗା ହେଇଛି।
2: ତ ଆଜ୍ଞା, ଆପଣ ତ କହିଲେ ଯେ ଏଇଟା ବୁଦା ବରବଟିଟା କହିକିନା, ତ ଆଜ୍ଞା ମଞ୍ଜିଟା ରଖିଥିଲେ କି ଦୋକାନରୁ କିଣିକି ଆଣିଥିଲେ?
3: ଏଇ ମଞ୍ଜିଟା ମୁଁ ଟିକେ ରଖିଥିଲି, ହେଲେ ଘର ମଞ୍ଜିଟା ଟିକେ ଅଲଗା ହୁଏ ଆଉ ଗିନ୍ଲା ମଞ୍ଜିଟା ଅଲଗା ହୁଏ, ହେଲେ 2 କିସମର ମଞ୍ଜି ଲଗା ହେଇଛି, ଘିନ୍ଲା ବି ଅଛି ଆଉ ଘରଟା ବି ଅଛି।
2: ତ ଏଇଟା କେତେ ଜମିରେ ଲଗେଇଛନ୍ ଆଜ୍ଞା?
3: ହଁ, ତ 30 ଡିସିମିଲ୍ ହେବା।
2: ଯେତେବେଳେ ଅମଲ ହେଇ ଆସିବା ଆପଣ କେନ୍ ବଜାର କେ ନେଇକି ବିକ୍ରି କରିବେ?
3: ଆମର ଏଠି ପାଖ ବଜାର କାଞ୍ଚଭାଲ ବିଲେଗଡ଼ ନେମା, ନେଲ ରାଜିଆମପୁର ନେମା, ଆଉ ଦୁସରା ବଜାର ତ ନିଜେ।
2: ତ ଆଜ୍ଞା, ଆପଣ ତ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଚାଷ କରୁଛନ୍, ହେଲେ ଅମଲ କରୁଥିବେ ବେଲେ କେନ୍ତା ସାଇକେଲରେ ନଉଛନ୍ କି ଆପଣ କିଛି ଗାଡ଼ି କରିକିରି ନେଇଥିସନ୍ ବଜାର କେ?
3: ଏମିତି ଟେମ୍ପୁ ଭଡ଼ା ଆଣିଲେସୁଁ ଆଉ ବଜାର ଯିସୁଁ। ଏବେ ତ ଆଗେ ତ ସାଇକେଲରେ ନେଉଥିଲୁ, ଏବେ ତ ଆଉ ସମୟ ବି ଗଲା, ଶକ୍ତି ବି ସରିଲା, ଆମେ ଟେମ୍ପୁ ମଗେଇକିରି ଭଡ଼ା ଦେଇକିରି ଯାଉ।
2: ତ ଆଜ୍ଞା, ଆପଣ ବଜାରରେ ନିଜେ ବସିକି ବିକ୍ରି କରୁଛନ୍ କି ଅଲଗା କିଏ ବସିକି ବିକ୍ରି କରିଥିସନ୍?
3: ନାଇଁ, ମୁଁ ନିଜେ ବସିକିରି ବିକ୍ରି କରେ, ଯାହା ଆଣି ଲାଭ ହୁଏ ଯାଏ ଯେମିତି ବିକ୍ରି କରିକି ଆସେ, 2 ଦିନ ଯାଏ ବଜାର ସପ୍ତାହରେ, ମଙ୍ଗଳବାର ଆଉ ଶନିବାର।
2: ଆଜ୍ଞା, ଆଉ ଆପଣ ତ ଆଖୁ ବି ଲଗେଇଛନ୍, ତ ଏଇ ଯେନ୍ ଆଖୁଟା କେନ୍ ସମୟରେ ଲଗେଇଥିସନ୍ ଆଉ আখু লগাবার আগু জমি কে কেনতা করি প্রস্তুতি করেছন সে বিষয়ে টিকে কহুন।
3: আখু লগাবার বেলে যেমনি আমি চাষ করু জানি জমিটা যেতে হইপারে হালকা করিকি সব সুবিধা করিকি খত সার দেইকি সেটা প্রস্তুত হুয়ে চাষটা ভালো হবে বলিকি করা যায় সেমতি করিকি সেটা লগা হয়েছি। আর এটা তো বিশেষ করে সে খরা বেলে হি লগা হুয়ে মার্চ এপ্রিলে লগাইলে ভালো। এবে তো এটা আমার তো লগা হয়েছি তিন বর্ষ পুরিলা খালি গছটা লগা হয়েছি সেটা কাটিকি সফা করি কোড়াকুড়ি করেদেলে সেইটা বাহুছি এবে তো আর জগা হয়নি সেইটা লাগিছি তিন বর্ষ তো হলান এবর্ষ সেটা খতম করি আর বর্ষ কেনারে লগামা হ্যাঁ লগামা দেখমা কিন্তু বহুত ভালো জিনিস আখুটা এটা বহুত উপকারী জিনিস খাইবার লাগি হচ্ছে সঙ্গে সঙ্গে বিক্রি লাগি হচ্ছে বহুত ডিমান্ড বি হুয়ে।
2: তো আখুটা কেনে নেইকি বিক্রি করতেছন?
3: হেই বাজার সঙ্গে সবজি সঙ্গে থোড়ে থোড়ে নেই নেইকি সরাই দো বিক্রি করি।
2: তো আজ্ঞা আখুটা তো আপনা আগরু লগাইছিলে আর সেইঠি বাহিরে যাইছে নাই কাই বলে ই আখুটা প্রথম করি কেন আনছিলে?
3: আখু আমার সে ইয়ে এগ্রিকালচার ডিপার্টমেন্ট রু মাগনারে দেইছিলে সে জগাই দেইছিলে নিও জগাও কই করি তো সেইটা থুড়ে থুড়ে আনিকি লগালু গাঁরে সমস্তে লগাইলে কিন্তু কাহার পঞ্চিছি কাহার নাই।
2: তো আজ্ঞা এনে কিছু রোগ পোক লাগিছি কি?
3: রোগ পোক কইলে লাগুছি কিন্তু এবে যাই মুই তো কিছু মেডিসিন সেটি দেইনি এবে যাই কিছু ঔষধ পত্র পকাই নাই আখুরে।
2: তো আখুরে বিশেষ করে কেন রোগটা হইছি?
3: এটা সেটি গছটা মঝিরে ইয়ে মরি যাচ্ছি ইয়ে কোন কোনতি কাণ্ড পিঁধা পোক ভলিয়া সেটা বেশি হুয়ে আউ অন্য বিমারি নাই কিন্তু মু তিন বর্ষ পুরি গলা মু আখুরে এবে যে কোনসি ঔষধ দেই নাহি এটা জানুছি।
2: তো আগে আপন তো কইলে যে মানে সেটি কিছি ঔষধ নি দেবার কইকিরি হেলে যেতে বেলে গুটে গজ কে লাগিতিছি সে রোগটা তো আপন সে গজ কে কা করিতিছন?
3: অগিচি কি ফিকি দিছি
2: মানে আপন সেথি কিছি নি দেই করি সে অলগা গজ কে নি হেবা কইকিনা গজটা উপাড়ি কিরি ফিকি দউছন
3: নাই? আয় আয়
2: তো আগে আখুরে কেতে দিন অন্তরে আপন জলসেচন করিতিছন?
3: জলসেচন বলে আখুটা বহুত কম পানি নিয়ে আখুটা বেশি পানি খায়নি যেতে বি সে রহি যায় পুরা মাস কি থরে দেলে ভি চলি যায় আখুরে পানি।
2: যে আগে এখন তো খরা দিন তো এখন তো টিকে জলদি জলদি দেই পড়ুতে বা নাই কেন
3: নাই হেলে ভি সেটা সে 15 দিন 10 দিন ভিতরে ইয়া হচ্ছে।
2: হেলে আপনে ঝুনঙ্গরে কেতে দিন অন্তরে জলসেচন করিতিছন?
3: তাকু দুই দিন ভি দেই পারু তিন দিন ভি এক সপ্তাহে ভি টিকে পাগ দেখি কি দিয়া হয় সেটি
2: অবলে আপন মানে জমির বতর কে দেখি করি জলসেচনটা করুছন নাই কেন? আগে আপন কুন্দ্রু ভি লগাইছন এটা কেতে জমিরে লগাইছন?
3: কুন্দ্রু লগাইছি এটা 25 30 ডিসমিল হবে
2: মানে সেটা তো অমল হই গলা নলে খে লাগুছে কেন কি ফুল ফল ভরখর হউছে বলে আপনা এটা বিক্রি করুছন?
3: হ্যাঁ আজ্ঞা বিক্রি ন করলে আর কোন করিবা সেটা তো বিক্রি লাগি লগা হইছে
2: বলে এই যে কুন্দ্রুটা কেনতা করি লগাই থিসন সে বিষয়ে টিকে কহি।
3: কুন্দ্রুটা ভি জেমতি সে লোহটা কাটি করি জগাউছো এটা তো মঞ্জি নাই মিলে এটা জমিটা যেনতা অন্য জিনিসটা চাষ করি করি সফা করি করি করুছন সেনতা জমিটা ভাল করে চাষ করি মন্দা মন্দা করি কি টিকে গোবর খত কানা কানা সব যেতে দরকার বায়োসার খালি দিয়া হয়েছি সেটি বি কেমিক্যাল তো দেইনি এবে সুদ্ধা যোগাই দেলু আর পানি মড়াইলু সেটা বাহারিলা যেতবেলে লোহ পকাইলা বেলে ছোট ছোট রঞ্জা টিকে দেইকি তাকে ঠিয়া করেদেলু আর এবে তো বাহারিলা থরে যোগাইলে তো সেটা কেতে বর্ষ যায় যায় এটা লগাইছি চারি বর্ষ হলান সেই মন্দাটা রয়েছে থরে যোগাইকি আর তাকে জগাবার নেই খালি ঘাস পত্রটা সফা করো কুড়াকুড়ি করতে যাও আর কিছু দরকার নেই। কুন্দ্রু ভলিয়া সহজ চাষ তো আর কোনসি চাষ নহে।
2: হেলে আজ্ঞা খত স্যার তো মঝি মঝিরে দৌথিবে?
3: নাই এটা মোটে দিয়া হয়নি কুন্দ্রু গোটে এমতি জিনিস সেটি খত লাগে না সার লাগে না ঔষধ পত্র লাগে না ভিটামিন লাগে না কিছু লাগেনি।
2: তো আজ্ঞা জমি কে তো কুড়া খসা করুথিবে?
3: হ্যাঁ জমিটা কুড়া খসা ঘাস লাগি করা হয় প্রতি বর্ষ সেটা দুই থর তিন থর কুড়া হয়।
2: তো আজ্ঞা এই যে আপন রাঞ্জ মাধ্যমে সেটা চড়াই দিয়েছন নাই কাই কুন্দ্রুটাকে?
3: হ্যাঁ এটা রঞ্জা না দিলে তো ভুঁইরে ফলিব কি এটা উঠাই করি রঞ্জা টিকে লাগি যায়।
2: তো আজ্ঞা এখন তো খরা প্রচুর দৌছে হেলে আপন জলসেচন করুছন কি কেনতা?
3: হ্যাঁ যেমতি হলে ভি পানি মড়াইবা কে পড়িব বতর দেখি করি সবু জিনিস বহুত রক পোক লাগছি সব প্রকার কে পত্র মড়া হয়েযা পত্র পোড়া হয়েযা কাঁড়া হয়েযা কিন্তু মু তো এত নিষ্ঠুর যে সেটি মু ঔষধ পত্র দিয়েনি নিজের খাইবার লাগি কাঁ যে এটা করবি এটা বায়ো ফার্টিলাইজার দেলে রক পোক বেশি নিয়ে আসে হেকামিকাল গুড়া দেলে বেশি রক পোক লাগছি হেনতা না ধান রে ভি হেনতা কিছু କିଛି ଔଷଧ ପତର ନେଇ ଦେଲେ ସେଟା ନି ହୁଏ, ବିଶ୍ୱାସ କରି କଲେ ସବୁ ଭଲ।
2: ଯେନ୍ତା କି ଆଗେ ଆମର ମାନେ ଅଜା ଇମାନେ ସାର୍ଦିଆ ନେଇ ଖାଉଥିଲେ ବୋଲେ ଭଲ ଥିଲେ, ଆଉ ଏଖେନ ଆମେ ସାର୍ଦିଆ ଖାଇ ଖାଇ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ରୋଗ ହଉଛେ, ସେନ୍ତା ନାଇଁ କାଇଁ?
3: ହଁ, ବହୁତ ରୋଗ ପୋକ ହଉଛେ, ଜିନିଷ ପତର କେ ଯେନ୍ତା ହଉଛେ ଲୋକ କେବେ ହେନ୍ତା ରୋଗ ପୋକ ଲାଗୁଛେ। ମେଡିସିନ ଟା ମୁରୁକୁ ଖାଇଲେ ଲୋକ କେତେ ରହବା।
2: ଆଜ୍ଞା, ଆପଣଙ୍କର ସାଙ୍ଗେ କଥା ହେଇକିରି ଆମକେ ବହୁତ ବଢିଆ ଲାଗିଲା, ଆଉ ଆପଣ ବହୁତ ଭଲ ଭଲ କଥା ବି କହିଲେ, ଯେନ୍ଟା କି ଆମକେ ମାନକେ ତଥା ଯେନ୍ ମାନେ ଶୁଣୁଛନ୍ ସେମାନଙ୍କେ ବହୁତ କିଛି ଶିକ୍ଷା ମିଳିପାରିଥିବା। ତ ଆଜ୍ଞା, ଯିବାର ଆଗରୁ ଆପଣଙ୍କେ ଆମର କାର୍ଯ୍ୟକ୍ରମ ତରଫରୁ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ। ଜୁହାର ଆଜ୍ଞା।
3: ଜୁହାର
1: ଗୁରୁବାରିଗା।
0: ହଇ ଦାଦା,
1: ଦେଖ ଇ ଯେନ୍ ଖରା ଦିନର ଚାଷ ବାସଟା ଗୋଟେ ପ୍ରକାର ଦେଖମା ବୋଇଲେ ଲାଭ ତ ଦେସି,
0: ହଇ
1: କିନ୍ତୁ ଏତେ ସହଜ ବି ନୁହେଁ।
0: ହଇ ଦାଦା,
1: କାଇଁ କରିକି ପାଏନ୍ ର ଯଦି ସୁବିଧା ଅଛେ ବୋଇଲେ ଚାଷବାସ କରିପାରବ, ଆରୁ ତୁମର ଇଚ୍ଛା ଶକ୍ତି ଅଛେ ହେଲେ ଯାଇକରି ତମେ କରିପାରବ, ନିହେଲେ ଖରା ତ ଅସୁବିଧା ପକାଶି ହିଁ ପକାଶି।
0: ହଇ ହଇ,
1: ଆରୁ ଯଦି ବେଶୀ ଖରା ହେଇଗଲା ବେଲେ ତମର ଏ ଯେନ୍ ଚାଷବାସଟା ଝାଉଁଣି ଯିବା ମରିଯିବା, ହେଲେ ନୁକସାନ ହେବାର ସମ୍ଭାବନା ଥିସି। ହେଲେ ଫେର ଇ ଭାଇଙ୍କର ବାଗେର ଯେନ୍ ଭାଇ ବହିନ ମାନେ ଚେଷ୍ଟା କରିକିରି ଏ ଯେନ୍ ଚାଷବାସ କରୁଛନ୍, ସେମାନଙ୍କେ ଆମର ଇ ଯେନ୍ କ୍ଷେତ ଖମାର ଆରୁ କିଷାନବାଣୀ କାର୍ଯ୍ୟକ୍ରମ ସଲାମ କରସି ନି କାଏଁ?
0: ହଇ ଦାଦା, ଆଉ ଏନ୍ତା ଭାଇ ବହିନ ମାନଙ୍କର ଲାଗି ହିଁ ଆମର ଯେନ୍ ପରିବେଶର ତାପମାତ୍ରାର ସନ୍ତୁଳନଟା ଟିକେ ଠିକ୍ ଠାକ୍ ଥିସି।
1: ବିଲକୁଲ କା ବିଲକୁଲ। ହେଲେ ଶୁନ ତ,
0: ହଇ ଦାଦା,
1: ଏସବୁ କଥା ମାନେ ତ ହେଲାନ ବୋଇଲେ ଆମର କିଛିଟା ସୂଚନା ମାନେ ଫେର ତ ଅଛେ ଦେବାର ଲାଗି ଆମର ଚାଷୀ ଭାଇ ବହିନ ମାନକେ, ହେଲେ ସେଟା ବି ଟିକେ କହିଦେତାନ?
0: ହଇ ଦାଦା। ବେଲେ ଦାଦା,
1: ହଇଗା
0: ପହିଲା କିରି ଚାଲ ଆମର ରାଉରକେଲା ଆଖରପାଖର ବଜାର ହାଟ ମାନକେ ପନିପରିବାର ଦରଦାମ ସବୁ କେନ୍ତା କାଣା ଥିଲା ସେ ବିଷୟରେ ଜଣେଇଦଉଁ।
1: ହଇଗା ହଇ କହିଦଉ।
0: ଇନେ ଆଲୁଟା କିଲୋ ପିଛା ଥିଲା 18-20 ଟଙ୍କା, ପିଆଜ 25 ଟଙ୍କା, ଅଦା 120 ଟଙ୍କା, ଲେସୁନ 180 ଟଙ୍କା, ବିଲାତି ଆଉ ବାଇଗନ 30-40 ଟଙ୍କା ଲେଖା କିଲୋ, ବରବଟି ଆଉ ବିଟ୍ଟା ବି ସେନ୍ତା 40 ଟଙ୍କା ଲେଖା କିଲୋ ଥିଲା, ଗାଜର 40-50 ଟଙ୍କା, କାଙ୍କେର 20-30 ଟଙ୍କା, କରଲା 40 ଟଙ୍କା, ଫୁଲକୋବି 35-40 ଟଙ୍କା, ବନ୍ଧାକୋବି 20-25 ଟଙ୍କା, ସିମଲା ମିର୍ଚା 80 ଟଙ୍କା, ଲାଉ ଗୋଟାକେ 15-20 ଟଙ୍କା, ମାଖନ 30 ଟଙ୍କା, ସାରୁ 50 ଟଙ୍କା, କଞ୍ଚା କଦଲ 40-50 ଟଙ୍କା, ଭେଣ୍ଡି 30-40 ଟଙ୍କା, ପୋଟଲ 50-60 ଟଙ୍କା, ଆଉ ସେନ୍ତା ମୁନଗା ଖଡ଼ା ଥିଲା 20 ଟଙ୍କା ଲେଖା କିଲୋ।
1: ବୋଇଲେ ଇଟା ତ ଗଲା ବଜାର ହାଟର ହାଲଚାଲ, ବୋଇଲେ ଇ ଯେନ୍ ପାଣିପାଗର ସୂଚନା ଫେର ଆସି ପହଞ୍ଚିଛେ ସେଟାକେ ବି ଟିକେ କହିଦଉ।
0: ହଇ ଦାଦା, ବେଲେ ଆମର ସୁନ୍ଦରଗଡ଼ ଜିଲ୍ଲାର ପାଣିପାଗ ବିଭାଗ କିରେଇରୁ ଯେନ୍ ସୂଚନାଟା ଆସି ପହଞ୍ଚିଛି ସେ ସୂଚନା ଅନୁସାରେ ଆସିବା 24 ଘଣ୍ଟା ଭିତରେ ଆମର ଜିଲ୍ଲାର ପାଗଟା ପ୍ରାୟତଃ ସଫା ରହିବା, ତଥାପି କେନେ କେନ୍ତା ଟିକେ ରୋଚେ ମେଘୁଆ ପାଗ ଦେଖାଦେଇପାରେ, ଇ ତାର ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଆଉ କେନେ କେନ୍ତା ଟିକେ ରୋଚେ ବର୍ଷା ବି ହେବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ଇ ତାର ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଯେନ୍ ସର୍ବୋଚ୍ଚ ତାପମାତ୍ରାଟା ରହିବା ସେଟା 38°C, ଆଉ ସର୍ବନିମ୍ନ ତାପମାତ୍ରାଟା 26°C ରହିପାରେ। ତାର ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଯେନ୍ ସର୍ବୋଚ୍ଚ ଆଦ୍ରତାଟା ରହିବା ସେଟା 75%, ଆଉ ସର୍ବନିମ୍ନ ଆଦ୍ରତାଟା 21% ରହିପାରେ। ଇ ତାର ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ 183° ତଲୁଆ ପବନ ବହିପାରେ, ଯେନ୍ଟାକି ଘଣ୍ଟା ପ୍ରତି 7 କିଲୋମିଟର ବେଗରେ ବହିବା ବୋଲି ଅନୁମାନ କରାଯାଉଛି।
1: ହଇଗା ହଇ, ତ ଏଇଟା ତ ଥିଲା ଇଜେନ୍ ପାଣିପାଗର ସୂଚନା, ଆରୁ ସୂଚନା ମାନକେ ଦେଉଦଉଁ ଆମର ବୈଠକୀ ସରାବର ବେଲଫେର ହେଇଗଲାନ।
0: ହଇ ଦାଦା, ବେଲେ ଆମର ଚାଷୀ ଭାଇ ବହିନ ମାନକେ ଠିକନାଟା ବତେଇ ଦେଉ, ଆଉ ଘରକେ ଯିମା।
1: ବୋଇଲେ ଆମର ଠିକନା ହଉଛେ କ୍ଷେତ ଖମାର କାର୍ଯ୍ୟକ୍ରମ ମାର୍ଫତ କେନ୍ଦ୍ର ନିର୍ଦ୍ଦେଶକ ଆକାଶବାଣୀ ରାଉରକେଲା, ପିନ୍ ନମ୍ବର 769042। ଚାଷୀ ଭାଇ ବହିନ ମାନେ ଆମକେ ଇ ଠିକନା ଥି ଆମର କାର୍ଯ୍ୟକ୍ରମ ବିଷୟରେ ମତାମତ ଦେଇକରି ଚିଠି ଲେଖିପାରମେ, ଆରୁ ନିଜର ଚିଠି ନ ନିଜର ମୋବାଇଲ ନମ୍ବର ଦେବାର ଲାଗି ନାଇ ଭୁଲମେ। ଯେନ୍ ମୋବାଇଲ ନମ୍ବରଟାକେ ପାଇକରି ଆମେମାନେ ଆପଣମାନଙ୍କେ ଯୋଗାଯୋଗ କରିପାରମୁ, ଆମର କାର୍ଯ୍ୟକ୍ରମନେ ସାମିଲ ଫେର କରିପାରମୁ। ତ ଆଜିର ଲାଗି ଆମର ବୈଠକୀ କ୍ଷେତ ଖମାରନୁ ଆମର ବହେନ ଗୁରୁବାରୀ ଆରୁ ମଙ୍ଗଲୁ ଭାଇକେ ବିଦାୟ ଦଉନ୍।
0: ଜୁହାର।

শ্রোতাবন্ধু, ক্ষেত ক্ষমার কার্যক্রম এতিকরে শেষ হল। আকাশবাণী রাউরকেলা টিউন করছেন 102.6 এফএম সব বর্গর শ্রোতা মানকর প্রিয় রেডিও স্টেশন। আসন্তু শুনিবা হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম সিনে সঙ্গীত। প্রথমে শুনিবা কভি খুশি কভি গম কথাচিত্রর এই গীতটিকে কণ্ঠদান করছেন লতা মঙ্গেশকর।

শ্রোতাবন্ধু, এসহিত শেষ হল হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম সিনে সঙ্গীত আকাশবাণী রাউরকেলা স্টুডিও ঘড়িরে সময় রাতে 8:45 হওয়া যাচ্ছে। শুণবা সমাচার সন্ধ্যা পরে পরে ইংরেজি সম্বাদ রিলে করে প্রসার করছু আকাশবাণী দিল্লি।